0: হাজির কেমন আছেন? বকুল আসসালামু আলাইকুম। হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: হ্যালো,
1: ওয়া আসসালামু আলাইকুম। শুধু ডাবল করে
0: শুধু ইয়াকলেব চাবে এলে
1: হুম
0: দেখো মাল বাহার। বিসমিল্লাহ,
1: তাহলে বল্লা সু হ্যালো।
0: ও ওদের মা ইজে গুলো মে দফা মেলা দফাই দাগলো। হুম, আমার প্রবলেম আদর টু টু দফা মেলা দফাই দাগলো।
1: ওয়া
0: হ্যালো, না দামাই যেগুলো বু বাহ পাশকে দফা মেন আম নেন তুটি জাফে জাফে কি টেলিফোন বি দিনা জাফে নিউ জেল মকু রিটেল ওয়ান দাজি সান্ত মকি রাক দি যেগুলো বু বাহ পাশকে দফা মেন আম না আম না তুটি জাফে জা দাই দাই দাগ মেম বই দেগুলো চিটি নিউ দাই দাগ হম লান না শেখ বে নিউ নফি দেখি নফি তে বো মাতু দফা ইয়ক জাখার বি কারো সা কোন দাজি দাদি সান্ত নেপ রেক দি গরে নেপ di len jox dig dajé ci benen jotaay dañu xawa jël lu bari ci incendie bi amone ci mairie Touba ayna après nañ def évaluation mais dégâts yi bari na dégâts matériels surtout war nañu xolaat sun édifice yi xolaat ko buñu tabax magasin ñu jëma ber mbir yi parce que boole nañ lepp ñu boole ko ci benn magasin bu takké xam nga ay lampe yow indi war ko installer mu takk lolu xawma exactement lan lay ci way dal ski direct profito informatisation ñu lé sunu ak jamm dum lañu wax fi bo démé fi ci keur Seigne Touba gi fi ñi dal présent sax ndox ma da fay nek en permanence xam nga lolu ñepp xam nañ né yag na amna jamono sax ni dañu genn dem buntu keur parce que dañuy teñu dañuy nek ci insécurité bo xamné mu li xew fi rek kenn ku ci nek di wax mais jot na sunu ay bâtiment ak sunu tabax ngelé ak tay ak ëlëk lu meuna nek la lu meuna nek la donc jamono fo xamne dajala ko ci ben pass bu len lu ci nek nañ ko ber sourale aussi descend bu saxare sax alerte la nga xamne amna lu meuna tal fi mo xam muy cursus fi mo xam muy lu tambale parce que len lu ci nek touti lay tambale di ñew donc kon xeyna ak pap saya dinañ def évaluation bi ci yenen jotaay ay ñun ñi ngi sante ñu di gëreel ñepp di len jox dig dajé ci benen jotaay ci lima ta waxtane jere ngeen jëf ar job bu baax nak Seigne Touba job ñu leen ñu di leen ziar na fa ñu inshallah.